সার প্রভু দৃষ্টি মহাসুখ হই হার রাহ পাব বেলা কুয়ে দিন চাকে শ্রী জান দেবতান পূর্ণ পুরক রুলান সুবর পরিগ্রিম রাসনাং উপজা চাউ সাধ প্রসঙ্গ পরি শরণান সব ত্যাগ অন্তর প্রকাশ আনন্দ লেবলা গুরু পাকি জপ অবরা সুইন্দন কনা রতি সুখ হই সেব কি মনসা পুরি বৈ সাধ গুরু তিন নির্মল বাত লাই